গুরু বাপকে ছিটকে সে ছিটকে গুরু বাপকে ছিটকে সে ছিটকে গুরু অঙ্গদ কীতে কুয়ারে গুরু তিজি পিঢ়ি বিচারিয়া ক্যা হাঠ কে না বিচারে গুর চৌথি পিঢ়ি চিকিয়া গুর চৌথি পিঢ়ি চিকিয়া জন নিন্দক দুষ্ট সব তারিয়া জহান নিন্দক দুষ্ট সব তারিয়া জহান লহয়া আহমান।